পুরা জানা নাও রাম পুরা পায়া পুরে কে গুনগাও হরি পুরে গোটা সর্বদেশ পার ব্রহ্ম মন্দির করতে সর্বশাস্ত্র গোবিন্দ মহামন্ত্র কি পুত্রা চন্দ্র আস অনিত্যা পুত্রাঙ্গ সন্ধ্যা কি দূর মামন আসো জয়ন্তি করো সাধন অনুসাদ করো হর কে হলো নাম গো পুরে নমস্কার আনন্দ সাধন সপ্তম আনন্দ নদিয়া উড়াও জিও গোন গোবিন্দ অমৃত জিও চিত্রিকো নারায়ণ এক এক রূপ যাকে রঙ অনেক উপাসমুত্রিন্দ্রপন্ন রাজা প্রত্যেক উপার মাতে নাম